সাজে যে তামাশা আঁখে ফাড়ে, আঁখে ফাড়ে দুনিয়া দেখে, আজ এ তামাশা।